শ্রোতাক এইখিনিতে জানাই থ আমার কেন্দ্রের সাতসরী অনুষ্ঠানের আকাশবাণী নগাঁও ফেসবুক পেজর জড়িয়ে গীতের অনুরোধ করব পাৰিব। শ্রোতাসকলে আমার ফেজটিলে মেসেজ পাৰে গীতটি শুনবর।

প্রিয় শ্রোতা, আপনার জ্ঞাতার্থে জনাও যে আকাশবাণী নগাঁও কেন্দ্র প্রতিপল দায়বদ্ধ আপনার ওসর। আমি আপনার মনোগ্রাহী হওয়াক অনুষ্ঠান প্রচার করার দিহা করু। আমার অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আর দিহা পরামর্শ আমার সঙ্গে ভাগ বতরা করবলে একবারে নাপাহরিব। লগতে আমি স্টুডিওর মজিয়ারপা ওলাই গৈ আপনার সঙ্গে কথা পাতবল চেষ্টা করো আর আপনার অঞ্চলের বিশেষত্ব সমূহ আকাশবাণীর সঙ্গে শ্রোতার মাজলে লাবলে প্রয়াস করো। গতি আপনার অঞ্চলত যদি বিশেষত্ব থাকা বিশেষ ঠাই আছে বা আপনার গাঁওখনের ইতিহাস সংস্কৃতি এই সম্পর্কে আমাক জানাব খোঁজে, তেতিয়াহলে এতিয়াই আমালৈ ফোন নতুবা মেসেজ করব পারে। আমার ফোন নম্বরটি 9435053214। পুনৰ কৈছো 9435053214। লগতে আমার অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাবলৈ নাপাহৰিব। ইয়াৰ লগতে জনাও যে মহিলা শ্রোতাসকলে তেওঁলোকৰ ৰুচি সম্পন্ন দিশসমূহ বা তেওঁলোকে যদি লিখামেলা করে তেতিয়াহলে সেয়াও আমালৈ প্রেরণ কৰিব পাৰিব। কিন্তু আপনার নাম আর ঠিকনা লিখিবলৈ একেবারে নাপাহৰিব। শেষত পুনৰ আমার ফোন নম্বরটি জনাই যাও 9435053214। আমার অনুষ্ঠান সম্পর্কীয় আগতীয়া তথ্যর বাবে আকাশবাণী নগাঁও কেন্দ্রের ফেসবুক পেজটি চাই থাকিবলৈ নাপাহৰিব।